0: আলী পিনে সুসংহ হাতটা লাগাবে উল্লমে খোটো আল্লাহ পিনে সুসংহ লাগাবে
1: উল্লমে কিংবলে পা গেছি
0: জায়গা ইসু মাগিলা পিনে সবাই গেছি উল্লাও জমে ওখাবি গিলা উত্তর সুগি তাক্ষ না নিচ্ছা উচ্ছানে ইসুমা গিলাও জাগানে নিদলে রুটে হালাও জঙ্গি নামা নিদলে রুটে হাল্লা আপি গমা বঙা ইসুমা গিয়ে জাতি নিনুই থেকে লাগাম মেগাবে মাইকো বঙা মাইকো কোয়াটাও বঙা তেনে প্রাইম মিনিস্টার কারণে কেন তামে আগে খাটামা আনি পালাই গেল হাতি লগু পিজা চাহাল্লো আগাল খোঙের নামে পোলা গেল তো হাগিন তেছমঙা লিঙা জমে ওখা গে একটু মিটুমা কিসে আনি তুষার ছানি আগনি মৌ লিঙা জমে ওখা গুটে হালক তো আপি গমা জমা আখনি কাল্লা টুপটাবি মেপি নষ্ট গিয়ে যাও লগাবে নকালাঙায় ছুটিল পিছং আটটা লগাবে শিবনিয়া গুডল না লাউ টিকু তুষার ছানি আটে হট্টাসি মা ছুটে হাবি জিমা গাকে আল্লা সীমা জনী আল্লা সীমা জনী নই টিকে হাতাও হট্টা সীমা গাবি আটো আগ্নেও হো লোক সীমা যাবেন তাই না
1: আমালো টাকালি
0: টাকালিও লোক সীমা জুড়লো আটো আগ্নিল তাই কানে পিনাষ্টিও টিল্লো টেও লাগি গাকি তুষার ছানি আগনে মৌলিঙা জনী আকু নিখাল্লা পিনাশ সীমা লগাবি তুষার ছানি আগনেমে পিগে আগনে বেনিঙানে ইনু ইনু নাঙাননে ওখা গোটে হালক তো আপি গুমা বঙা ওখা যাওয়ালো আলাক সীমা সঙ্গিত তুষাক্তি সিনে সুনা তুই না নৌলিঙা জনী তেছমানে আলো হাল্লো না হাল হাল্লো তোলক তিনা গনু নাবি তুষামা হাতিগি সঙ্গে মাতা ইনু ইনু হাতিগি উঙাইস উঙাইস তাকে ইঙত আগা মিলল তুষাক না সাহ সঙ্গ ছুটি সুনা তুই নানি হানি তাকে কিসে আনে হাও ইমাউটি সেও বিনিয়ম মাতা সে আগে গা আলো লোক কিসে আনতো সবা আলো সঙ্গ ছুটি ইনু গুড নাই তো বিনক নিক আসিং ইনিলো সোনা তুই আনে তো সাকতে হোক আলি নিক ইনু পিছুক তো তো সাকতি সি যে তো সঙ্গে মাতা ইচ্ছা মানে গিয়া লোক তো বিনিয়োগ ইচ্ছাও মাত হিমুচ্ছি করলো তো সাক সাকিক সঠিক ইনুয়ে আউলো সেও বিনিয়ম মাতা নানে নেখে টাক পয়সাও মাঙাত আসিং ইল্ল তো সাকাচ্ছাই আমি গাকনে গে মেজোটা ইচ্ছে মানে ইনু ইনু লক্ত আপিল কিনাক্কো পেয়ারটা মাঙাটা ইনু উড়নাই তো বিনি ইল্লু নাও নালিং ইনু উড়নাই নক মাঙাটা তাই মাহা ওই মাহাতে গিয়ে সৌ গুণে মাতাই নুই খেমুচ্ছি তো শক্তি সিগুটি সৌ বিনি মাসে কি তো ভালো অক্টি নাগু ফিগে আকপালি আনি বিনি গিন্নি তোমার লিখে উত্তর আমি নুনা বিমিল হাওয়া জি মাগাবি আলি তুষাউটি নুইটাও বললে আটলু গেওলা যে খাও গাবে কুটু আমি 1976 নিউ চানে গনিল
1: 1970 উলি লক্সিমাবো কুটুয়া না লাউটিঙা ইলানি উঙিটু ইয়াকটু নুই লক্সিমা গাটিগো তেন না টিজিএন কিউলা যাও বা লক্সিমা যুই উই উইকুট তুষা গাছি খালো সিমামে মাতা তাইক ও বাগুটি আটকটাও নাটিল হানিং তুমো তুষাগুটি তো তিল্লগি তুষাও মা হাতটাউটি হাতি গে হাতটা সে মাতা উই উই কুট আল্লা বিম আল্লা বিম্মি উটঙ্গি আসিং নুনালি তুনি তেই না সানাজি তেই মে তুনি স্টিভ এডওয়ার্ডস মিক আতে খালো সিমায় উই উই লাগে আলু ইয়াগানি আটিং উপিন নাগানি স্টিফ এডওয়ার্ডস শুনিল তালাবি সালগে নকমে আচিলে নকমে পিনাসুগা হাকে নালক সিমামে গামা ইলিনে আতে বিনিয়োগসুঙা তামানে কুচু আমি তেক তালাবি সানে আচিলে গুটি উত্তো আগো মালক সিমাম্মাগি নুইটা তিচ্ছি লাখে গুন্না গাজা মাঙা নিমাত্র নি আচিং আনি তালাবি সাকুত তালাবি সালিমি খাওয়াই মালক সিমাগাত্তা ইনুমিক আটাও সুমিক ইয়ানি গুয়াত তালাবি সাকালক সিমা আনক কামেনি আটক খাজেং কালোয়াক সুগো লা নুইটা তিচ্ছি খাজেং কালোয়াক দিলগো অনেক কামিও তাকে শুনিও taikwa transmitter na raktor yu atok tawi akasu mataulay tsigot yu tinipimik at tingwa milo ni taimitumi tain na atokso ni hangat tayong aulat itsigotinga ni hangat tayong agulo halok si mamima hangat tasungot suni hangat talag malo sangot itsigotigitsugo transmitter 0.1 watt ngukulok si mayroon na sunguni nga teitsumi nga sanat suni hanawalukia talavisa mo kautititsugo nuitatitsigotino nuna kuyo ikumauting ano sungo sigiak tisugo transmit unaninga aswila dekwat chiliare tatawinik katalawi sakut nuitagum na sila ki laoksimayui
0: yani watalawi sangan
1: yani wakuno takunayak suta nuitam mangata aswila nuitam mangata nuitayun kisiyani nipihangitun ni pihangi mata atau tiko kaya ganilo at tingo ni matto no italo nilo ni pihak kaya ganil mat at tingo nga siyo ditsigo ni pinga nilo na sila oksimam mat analo tiro sin na si mayo tay ma tay na ni pi ano ni pi miaula ditsigo na ni nga sukhoilak mat na law tingo tuy nalagayang ni matay may law hataw ditsuno cassette ulum mi cassette recorder mi haningo titatsigong na matay may ito dahit si mga kao titatsugo record moksugo tayin na cassette microphone nga niligong na si mat tayin ma Tosauti pigiak palya sila ako sa mga tamani ko. Tiyo mi, sumo sigiak te hatta sugo haning ito mo aulat itsigo na ni nga makulat tilo kaya nunak ko yu ikumauti ng ipitot si mauti yu. Tosauti ng usuni. Tay may lingalat tilo ko akawali maong atano. Tay ko atak kami ukunwi sila ako sa mga yuit. Paddy garden of Pinastogi Yawin Natilogo Nalotimi Nippingani Aula Titsigo Titsa Larimming Never to be near Chuti to Saudi Dama Good Jami Pigia Loximayo Amisapa Nilu Haralok Tilogo Nail Literasuak Waiko
0: Inuitaga Ankasimajo Nalotil Holo about CPC. Montreal metu saksa to sim khom
1: lo yui makwalo stereo ngunarakte nitsagutini to saguti kisugo nalo ti tahtalok si mamata am amalo fm tsunami nitsai tsagalok si matangitto dei metu mo fm nga pitut simagunnati lahitsuno nalio kisiani loani to saksa gunnatu mo tei meitte mo nalle ni langa mangalo ni kisti gutinga nalo na lauk se mamme man
0: hini re hatu sa benoi mesi
1: hini re halok se mai wan kasungali tei tsumani nalle ni kian netsaayo tei meilo hatu ti tsuto halo tikkot uvani ona 89 minitsaayo 89 okolok se mai wan tei tsumani asuila 89 fm lauk se mai 89.9 okoto sangi to go lo galo aksuni kisian ha ve yo tak palle asi lok sima yo inun no music ballo to inna me to sarne yak to inna ballo ni nichai chi yang asi ma yu gut tsunami to sakta we ale me suma lo to ya gata ila te tsumani le nunakko yo ikumauting atorin na sugi te me to lok sima yo music station tu ina lari tu ni ni perhotitte ni tu sakne ya sigo tigitsu
0: ina uni pinga ni li sagata hatta metsu ni
1: tai chamani aula ti chigo ti lagimi ni pimi transmitter lagimi 5 watt mi ti anaiko ani vatu vini mata tena nui talak ti logo ni pimi aula ti chigo ti lagi yanga simayabu aula yau yuiteko paninga yaku Peter Partridge amalo Sami ang natok chicken sami la yo walok si mayo take ko to sa utok pero wala si lok si mayo. O hala bio hatastik inu inu ni. To to yo kay galing wasti to sak niya tisigo ti pitu ti kitso ko. Amalo to sa mal inna hala ko yo yo avonga inna avonga pulare ko yo yo ima inna tigi ali kunga. Piyak mini pulak ti ali anak ka ko yi tay magala sa otir otir sunni
0: imet si matwa ko silo pulak eh hatta ka sila ni tladi ka lay maha tega si bulle hang sange jay ni mataman na tu sa otio pero pivot le aning ano na ni kutra mille tega o merto ani how yi mahat hare hasu vini mi matakampani ko tattala yo ne hanu ilia su ka de ko Morris code te me to netu su vinu mi jonga stum to sakta ko mala rami re hala rami lo te me lo ne mi jut king oninga go to shout te hala man bi si to have ni alo jo si ma ja bulli pero sa sta 1980 ni to shout ti pero sa lo jo 1980 ni 1980 ngutlugu tu sautil to havini ulartilugu tamanna tu sagatsanerne pivalle sammat nutau silevalle asti piusivalle asti lo ungaistumullu tu sartaugunna sivalle asti teimetse mate mangaqqaago tama piusivalle ayo jarsutillu talave sarta leratalarsemme makutruami tekwa nipiliare yavini utte hallunaane nitchaati taw hatta sila ila nitchaati taw twinnagati nuitati taw hatta sila oksimajui hallunaane nipiliavini talavisei talavisagatsausti tekwa lo piusivolle alo yumi talavis kotakunnagatsei cpc kulo ullusaina nuitagunnaissuti tamakwa pivallera walo yumi jo haritauja pivalliani alermitlu kingoningago haritaujakkut
1: kingonialwagu
0: kingonialwagu walwa
1: tamani
0: pivalliara walangmitlugu tanna
1: 2000 galammikisiani aqqaunga nila 1999 me 98 milloni haritaujakkaavallia siloksimajugalwa kisiani ikittua pinnoa tokka unnasuni sunaumangaluni taitsumane haimalloaloksimangi migattigo pinasuffimo iteratamma kisiani assu teimeilo otil lavallo siloksima migatta
0: ohala otilo teimatsena tusa tusartisigutitsuni tusarutitsuni pivalleeraarsiammima ohala oti ohala oti hangilo toktilugulli ohala oti halluagalaattinagussuli teinaangi hatiginni saanga sigutaulornimat nunali ne ohala oti halluagalaattinagissuli pitalivini alo jaattilugu angi hatiginnimi teikkoa saanga saanga sijukavamakkoni tamakkoni ngatuinna hagalaanningimmi ju isumanas isumanangwasuummi
1: teitsumani naalauti Montreal me aula tauloksimaju tamanna pinaswaktaualle astilugu short wave kut ileitsumana rajakkutu saktisijiutillugi tamanna nonallerinermo ange ange hatigi gotili rasuarne a short wave kuvallo tusauma ditsiguti jo hattasimma jo
0: ullumili as atchigingilu tulermao haritaulakkut ullusainna tappasainna nuita ditsigunnalerattaa rumattuarattaa haritaulermigut nimattuin takunnageyarsuta mahaittuni alla khilaluwarni atuni pinaswaaru siuloyami takunnaugalaimmigama tappuasainna khilaluwarni anginna sunlu nuitalerirtu haritaulakku alianartaqataulaimmi takunnasugu атортаун самариалаулерсуин лохаритаулаккуутто наалауткуутто атортаунгиннисаулерсуни охаалаутини охаалаути пиваллиаттлуги миннигалаут самариаттлерсимагаттали охаалаути сиванистарма арпаассутиллангит хатталаавимат киусаагафтут маанналли сиваникутааралуарма киу киуттаил самарисуунгулератта тусагутиастисималермата пиусиваллиат университилу пиваллиатуиннамата таакку ниллерутигингуарумалаажаккаали пивитчейниартулуулаасилаажугама пинасуарусиулаажуми пивитсахаллуа лапиятсахаллуараалунгит мангааппи таккуниаккайнахунга тааккунинга инунеэт хайтигиа хайтичигиарумацунгалу тусагатсаниарними пигиарнивинии атчигингиллутулермаа уллуммиму тэймэм пиваллиатуиннамат самаккуа тэймангат силэртуамиуну унгастуамиуну таккуннатаугия руналэрсутиисуугмат уллуминтэй атчигингиллутормаа тайчмаан тарни тайчмаан таллутуалаулаалэрмат тайкуа 1970с нитэй нипилиариао нипилиари хаттасимаяси нипилиариао хаттасимажут инутухао хаттасимажуи 1970с ни 1980с нилло тусарниттуллариалуусуугмма танаалаугариаги тэккуа накормиирутигиаллаажаккали нипилиариаусуугнима тайлитсинут пинусоо хатиги хаттасимаатиннулу куттуамиттуиннаунгат туассингини нунаилнигаса накормиихунга накормиигиартухуутнерамаали
1: тэккуаниккуанипи ухаяти инуммариами соалу инуугуннайтуи нипилиухаттасимаявут аситтинуллу анипилиурутсаухаттасимаммиста тамаунгайнаасимангиторатаммата тайкуа аватаккут пигумасимаммата атсингинник илунаалунгинниунгитту налунангиток илунаа игасталлимаангинни туйу туйулаумиагалуабу тайкунинга нипитухаални кай кайвалуартуну ниппилиариаухаттасимаюник аммалу укуа ниппилиурутикаллаи кассат унераттавиут таймайттуниллу туйулаорсимаявут маккуннунга CD-гулу яактуну DVD таймайттуну уяисимаммата digital унераттавиуму ниппилиоқсугит атуиннаути лангатсуги сивунитсатинну иламминик илавинэммини униккаатангинни тусаагумажунут атуиннау килаарсугит нуатсисимаммата инуи хавима хуммиякка наалаутикку наалассуут тайкуа илавиниси инагуннайтуит нипингит пиулиартаумата аватаккуни хавима лааққуси аммалут таанатау сибиси нуатсивиалу хакумимман наалаутиккуорутиусимаулимаани канадами укиуқтату илаутиллугу нуатсиви хакумимман хавима яугиа хакумию тамаккуа илниатулериииллуунии тайчумане ханвилу утиухаттату винерни хавимагасуартиит хавиви харуннагаярмиют иннаккааго атуқтилугу сунакеа уллу наалаутиккуулоортувини унапитсутиутиллугу таймаагалаа хавиматтуарутик хиниак хиниакуннави хартитау лааппусао юсивунитсатинни
0: наммини лаа илахаттуарамиллу униккаатувинермит маллига хасуугуммимата наала хатагуннату атуиннау ханоо атуиннау титагуна сугумма тилагиину тамаккуагалай атуиннау титау чангиевалу сугумми юсипсиккуну
1: аммалуикуа кадевик илсарнелерисикку илниатсигинги хайхаттасимаюпаалумми юит илниарутитсалеулерами ниппивинерни илаа ниппилиангусимаюни инуммариннут нуатсигиарту хатталаумиют илниарутитсамину атуктаулангатиллугит илисаи гутинну inu ye na tamano khawsri lo mi ko alla sima yo khote khalluang itu palu gatta written history organico civil living itta pio civiling inni organico wallo to saksima gatta inu to khae unikatil lugit
0: to sa utillo ikayorsimallo torsuti
1: they made too much alla sima jungo lettita ovattu ilange nalonang ito avatakku essa pina swapi ke nahtala me yakala allang ukti siballe atillogit inu emni kawse biningini
0: no atoma chera lo galo tamakko gale ikachela khutit halik bengo ge yahtala tu sawalo tu nipit
1: ila
0: ni chaati tawliu me yah talak tu sama mat
1: imini taw paing wilak tal go nalunang itu aku ne al pinas figila aku au ni ka tu waktu ni tu sagi ameli anak mat ilit si walu nak sunilu khawai manning it abinuk mini khawai mangin tabini ranilu ni tu sagi ami te tamakko ga sai nutti tu khawsi wasitti walia yo alu mi mat ami supalu yo khawsi ato runneita vut ippina suung miyut inummarit ohaayut tusaat sugit. Illakku paalom miyut hausa halirattau vago hainus nisao yugu. La inummarit lagayalo yugu ratangin oma lisavanti ni keo haliralu aksu. Nakong miimaiko kai iallagutin ni nitsakein nagavit. Ammalo nakong miigialla mitsugit. Pinaso katigila oksia miakit. Nipi kote harin na megavit. Takka ni emma haa ni tsaati tawa kote laakko sa umiivit.
0: Lua kaalumin kaloa te halu. Kuninga pengolan kumiuti kiina ja kuviljahtuni. Takunna ei naksutilo suunga utsaugavit igalaakku.
1: Takunna katsa hatsa suunga tei takku igalaavu sanga se amata tamaunga kiina ja kuvimut. Hanuitja tuinna vammata inuin. Makita siang itu saya hilang tekung aja semua mata pangolat tuin.
0: Nak kau meyalik?
1: Sungguh nak kau mey makanya lumaiku.